0: যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম।
2: আব হম গানা শিখেঙ্গে। ইয়ে গানা খেমটা তাল মে হিসকি ছ মাত্রায় হ্যাঁ। তাল কেসা হয় পহলে দেখ লো। ইসমে এক তালি আর এক খালি হে।
0: এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই।
2: আব হম গানা শিখেঙ্গে।
0: কেউ নাম ধরি ডাকিবি তোমাকো। ওয়ান টু থ্রি ফোর।